ঝুনেং মন্ধর নেগ্রি খাব ওয়ামকে নাহি সুফুয়া মেরেমকে হাবি সুফুয়া জলাং দাইন্দ দাংবানি এ জলাং দাইন্দ থাংবুখা মাসেং দাইন্দ ফাইবুখা মাসেং দাইন্দ ফাইবানি এ বসু জিমা বুধ বসু জিমা সাই বসু জিমা সাই সাই সাই সুখা দে এমকে সাইফ্লং সাই দাদা মেরেমকে লোফ্লং লু দাদা বসু জিমা জিখালি এলে রাও যাং বাউসিনে মলো রাও যাং বাউসিনে